0: অধিবেশন সম্পর্কিত প্রস্তাব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুঙ্ক দ্বারা অনুমোদিত হয়েছে। অধিবেশনরে জাতীয় গুরুত্ব বহন করুথিবা প্রসঙ্গগুলিক উপরে অর্থপূর্ণ বিতর্ক আলোচনা এবং নিষ্পত্তি নিয়াজিবা দিগরে সরকার আবশ্যক পদক্ষেপ নেবে বলে শ্রী রিজিজু কহিছন্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্তাকালিঠারু ছদিনিয়া ইন্ডোনেশিয়া অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড গস্তরে যাবে। ইন্ডোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবৌ সুবিয়ান্তোঙ্ক নিমন্ত্রণক্রমে শ্রী মোদী প্রথম পর্যায়ে 8 তারিখ পর্যন্ত ইন্ডোনিয়া গস্ত করবে। শ্রী মোদীঙ্কর ইন্ডোনেশিয়াকু এহা হেব চতুর্থ গস্ত। গস্ত অবসরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সুবিয়ান্তোঙ্ক সহ দ্বিপাক্ষিক প্রসঙ্গ উপরে আলোচনা করিবার কার্যসূচী রয়েছে। জাকর্তাঠারে প্রধানমন্ত্রী প্রবাসী ভারতীয়ঙ্ক সমাবেশক সম্বোধন করিবে। আকাশবাণী সহ আলোচনা কালে ইন্ডিয়া ক্লব অফ জাকর্তার সভাপতি সিদ্ধার্থ তাপড়িয়া দুই দেশ মধ্যে দৃঢ় বন্ধুত্ব উপরে আলোকপাত করেছেন। ভারত এবং ইন্ডোনেশিয়া দ্রুত প্রগতিশীল অর্থনৈতিক রাষ্ট্র ভাবে আগকু বড়ুথিবা সে কহিছন্তি। প্রধানমন্ত্রী শ্রী মোদীঙ্কু স্বাগত ইন্ডোনেশিয়ার বিভিন্ন স্থানর প্রবাসী ভারতীয় একত্রিত হয়েছেন বলে শ্রী তাপড়িয়া কহিছন্তি। বৈদেশিক ব্যাপার মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজিঠার চারি রাষ্ট্র গস্তরে যাবে। আসন্তা 10 তারিখ পর্যন্ত কাতার, বাহারিন, কুয়েত এবং ওমানকু গস্ত করিবার কার্যসূচী রয়েছে। গস্ত অবসরে ডক্টর জয়শঙ্কর তাঙ্ক প্রতিপক্ষ এবং সেঠাকার শীর্ষ নেতৃত্বঙ্ক সহ সাক্ষাৎ আলোচনা করিবে। বৈদেশিক ব্যাপার মন্ত্রণালয় কহিছি এই চারি রাষ্ট্র সহ দ্বিপাক্ষিক সম্পর্ককে অধিক সুদৃঢ় করিবারে ডক্টর জয়শঙ্করঙ্কর গস্ত গুরুত্বপূর্ণ সাব্যস্ত হেব। আঞ্চলিক তথা পারস্পরিক স্বার্থ সম্বলিত প্রসঙ্গগুলিক উপরে ডক্টর জয়শঙ্কর এই গস্ত অবসরে আলোচনা করিবার সম্ভাবনা রয়েছে। ওমান গস্ত পরে ডক্টর জয়শঙ্কর আসন্তা 13 তারিখে নিউইয়র্ক গস্তরে যাই জাতিসংঘ সুরক্ষা পরিষদ কার্যালয়ে আসন্তা 2028-29 বর্ষ পাই ভারতর আনুষ্ঠানিক উপস্থিতি নেই পদক্ষেপ গ্রহণ করিবে। ଏହାପରେ ଡକ୍ଟର ଜୟଶଙ୍କର ଭାରତ ୟୁରୋପୀୟ ସଂଘ ବାଣିଜ୍ୟ ଓ ପ୍ରଯୁକ୍ତିବିଦ୍ୟା ବୈଠକରେ ଯୋଗଦେବା ସହ ଆସନ୍ତା 14 ଓ 15 ତାରିଖରେ ବ୍ରସେଲ୍ସଠାରେ ୟୁରୋପୀୟ ସଂଘ ଏବଂ ବେଲଜିଆନ୍ ପ୍ରତିପକ୍ଷଙ୍କ ସହ ସାକ୍ଷାତ ଆଲୋଚନା କରିବାର କାର୍ଯ୍ୟସୂଚୀ ସ୍ଥିର ହୋଇଛି। ପେଟ୍ରୋଲିୟମ୍ ଓ ପ୍ରାକୃତିକ ବାଷ୍ପ ମନ୍ତ୍ରୀ ହରଦୀପ ସିଂ ପୁରୀ କହିଛନ୍ତି ଇଥାନଲ୍ ଏକ ନୂତନ ଚିନ୍ତାଧାରା ନୁହେଁ, ବରଂ ଏହା ଏକ ଶତାବ୍ଦୀରୁ ଅଧିକ ସମୟ ଧରି ବ୍ୟବହୃତ ହୋଇଆସୁଛି। ରାଜସ୍ଥାନରେ ଏକ ସମାବେଶକୁ ସମ୍ବୋଧନ କରି ଶ୍ରୀ ପୁରୀ କହିଛନ୍ତି ଜୈବ ଇନ୍ଧନ ମିଶ୍ରଣ କାର୍ଯ୍ୟକ୍ରମର ଗଠନମୂଳକ ସମାଲୋଚନାକୁ ସରକାର ସ୍ୱାଗତ କରନ୍ତି। ଏ କ୍ଷେତ୍ରରେ ପ୍ରଦତ୍ତ ପରାମର୍ଶଗୁଡ଼ିକୁ ବିଚାରକୁ ନେଇ ଆବଶ୍ୟକ ସଂଶୋଧନ କରିବାକୁ ସରକାର ପ୍ରସ୍ତୁତ ଅଛନ୍ତି ବୋଲି ଶ୍ରୀ ପୁରୀ କହିଛନ୍ତି। ଦେଶରେ ଇଥାନଲ୍ ମିଶ୍ରଣର ଚିନ୍ତାଧାରା ପ୍ରଥମେ ପୂର୍ବ କଂଗ୍ରେସ ନେତୃତ୍ୱାଧୀନ ସରକାରଙ୍କ ସମୟରେ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା ବୋଲି ମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ପୁରୀ କହିଛନ୍ତି। 2006-2008 ମଧ୍ୟରେ ବ୍ରାଜିଲ୍ରେ ଭାରତର ରାଷ୍ଟ୍ରଦୂତ ଭାବେ ତାଙ୍କ କାର୍ଯ୍ୟକାଳ ଉପରେ ଆଲୋକପାତ କରି ମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ପୁରୀ କହିଛନ୍ତି 10 ରାଜ୍ୟ ଏବଂ କେନ୍ଦ୍ରଶାସିତ ଅଞ୍ଚଳରେ 5% ଇଥାନଲ୍ ମିଶ୍ରଣର ଲକ୍ଷ୍ୟ ଧାର୍ଯ୍ୟ କରାଯାଇଥିଲା, କିନ୍ତୁ ସେତେବେଳେ କେବଳ 1.4% ମିଶ୍ରଣ କରାଯାଇଥିଲା ବୋଲି ମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ପୁରୀ କହିଛନ୍ତି।
1: एथेनॉल का काम ना हमने इन्वेंट किया, 100 साल से इस पे काम हो रहा है। भारत में अगर आ जाए तो इस पे पहली योजना बनाई थी कांग्रेस की सरकार ने, मैं बात कर रहा हूँ 2006 से लेकर 2008, और हमारा एक टारगेट था कि 5% हमें बायोफ्यूल ब्लेंडिंग करनी है 10 स्टेट्स और यूनियन टेरिटरी में, कर नहीं पाए। वो दूसरी बात है, 1.4% पे हमारी गाड़ी रुक गई।
0: ଇଥାନଲ୍ ମିଶ୍ରଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ପର୍ଯ୍ୟାୟକ୍ରମେ ବୈଜ୍ଞାନିକ ଗବେଷଣା ଆଧାରରେ କାର୍ଯ୍ୟକାରୀ କରାଯାଇଛି ବୋଲି ଶିଳ୍ପ ବିଶେଷଜ୍ଞ କହିଛନ୍ତି। ନୂଆଦିଲ୍ଲୀରେ ଗତକାଲି ଏକ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀକୁ ସମ୍ବୋଧନ କରି ଇଞ୍ଜିନିୟର ଇଣ୍ଡିଆ ଲିମିଟେଡ୍ର ପୂର୍ବତନ ଅଧ୍ୟକ୍ଷ ତଥା ପରିଚାଳନା ନିର୍ଦ୍ଦେଶକ ବର୍ତ୍ତିକା ଶୁକ୍ଳା ଏହା କହିଛନ୍ତି। ସେ କହିଛନ୍ତି 2018 ଇଥାନଲ୍ ମିଶ୍ରଣ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ବ୍ୟବସ୍ଥିତ ଢଙ୍ଗରେ କାର୍ଯ୍ୟକାରୀ କରିବା ନେଇ ଆଲୋଚନା ଆରମ୍ଭ ହୋଇଥିଲା। ଏ କ୍ଷେତ୍ରର ଅଂଶୀଦାରଙ୍କ ପରାମର୍ଶ ଆଧାରରେ ଏହାକୁ ସାର୍ବଜନୀନ କ୍ଷେତ୍ରରେ ବ୍ୟବହାର କରାଯାଉଛି ବୋଲି ସେ କହିଛନ୍ତି। ଗବେଷଣା ଆଧାରିତ ପ୍ରମାଣ ଅଟୋମୋବାଇଲ୍ ନିର୍ମାତା, ଅଟୋମୋବାଇଲ୍ ରିସର୍ଚ୍ଚ ଆସୋସିଏସନ୍ ଅଫ୍ ଇଣ୍ଡିଆ ଏବଂ ସୋସାଇଟି ଅଫ୍ ଇଣ୍ଡିଆନ୍ ଅଟୋମୋବାଇଲ୍ ନିର୍ମାତାଙ୍କ ଦ୍ୱାରା ବ୍ୟାପକ ପରୀକ୍ଷଣ ପରେ ଏହାକୁ କାର୍ଯ୍ୟକାରୀ କରାଯାଇଛି ବୋଲି ସେ କହିଛନ୍ତି। ଏହା ଉପରେ ମତାମତ ଦେଇ ମାରୁତି ସୁଜୁକିର ବରିଷ୍ଠ କାର୍ଯ୍ୟନିର୍ବାହୀ ଅଧିକାରୀ ରାହୁଲ ଭାରତୀ କହିଛନ୍ତି କମ୍ପାନୀ ଆଭ୍ୟନ୍ତରୀଣ ଭାବରେ ଇ20 ଇନ୍ଧନ ବ୍ୟବହାର ନେଇ ପରୀକ୍ଷା କରିଛି ଏବଂ ଏଥିପାଇଁ ଚିନ୍ତାର କୌଣସି କାରଣ ରହିବା ଉଚିତ ନୁହେଁ। 2023 ପରଠାରୁ ବିକ୍ରି ହୋଇଥିବା ସମସ୍ତ କାର୍ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଇ20 ବ୍ୟବହାର ଯୋଗ୍ୟ ବୋଲି ସେ କହିଛନ୍ତି। ଏପରିକି ପୁରୁଣା ଇ10 ବ୍ୟବସ୍ଥିତ ଯାନଗୁଡ଼ିକରେ ଇ20 ଇନ୍ଧନ ସୁରକ୍ଷିତ ଭାବେ ବ୍ୟବହାର କରାଯାଇପାରିବ ବୋଲି ସେ କହିଛନ୍ତି। ଏଥିରେ ବ୍ୟବହୃତ ହେଉଥିବା

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: মধ্যস্থতা ড্রাইভ 2.0 মাননীয় সুপ্রিমকোর্টর এক নূতন প্রচেষ্টা। আপনার মামলা কোর্টরে বর্ষ বর্ষ ধরে চালুছি কি? বর্ষ বর্ষ ধরে কোর্টরে ন্যায়পাই অপেক্ষা করছেন কি? এবে আসিছে এক সহজ, দ্রুত এবং প্রভাবশালী উপায়, মধ্যস্থতা। কৌশি খরচ বিনা আপনার নিজে ভাগ নেই আলোচনা মাধ্যমে আপনার বিবাদর স্থায়ী সমাধান করন্তু। দুই পক্ষ পরস্পর বসিকি সহমতিরে সহজরে মামলার সমাধান পাইপারিবে। আজি হি নিকটরে থিবা কোর্টর জিলা আইন সহায়তা কেন্দ্রে যোগাযোগ করন্তু। সময় বঞ্চান্তু, খরচ কমান্তু, সম্পর্ক রক্ষা করন্তু, মধ্যস্থতাকু রক্ষা করন্তু এবং আগকু নিয়ন্তু।
0: দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: পরবর্তী সুগম সঙ্গীতটি শুনন্তু, শিল্পী শৈলভামাঙ্ক কণ্ঠরে।

0: আমি তাকু
1: এ বিষয়ে আমি কথাবার্তা করে এটা কথা হয়ে যাব। হ্যালো, স্বাস্থ্য পাই কথাটি কার্যক্রম, নমস্কার।
2: নমস্কার,
1: কি কৌথিলে?
2: মো চিন্ময় কৌথিলে।
1: কোটু কৌছন্তি?
2: মো এইটু আমার বরমপুর পাখরে কুকুড়া খন্ডরে কৌথিলে।
1: কুকুড়া খন্ড আপন জানিছন্তি আজি আম গহনারে শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর মীনাক্ষী ম্যাডাম আছন্তি বলি।
2: পেট
3: কটা হচ্ছে কুচি কেতবে কো সময় কুচি কেতে থর কুচি দিনকু
2: বাকি
3: টাইম সে খেলু থাকে সব করু থাকে কিন্তু কিছু কুহে নি তো যেটা পেট কটারে আমার ছুয়া মানকর এই সময় খাস করে সেমানে কন করন্তি নানাদি হ্যান্ড হাইজিন মেন্টেন করন্তি নাই, হাতকু পরিষ্কার পরিচ্ছন্ন রখন্তি নাই, খাইবা সময়রে হাত ধুয়ন্তি নাই, হাইজিন মেন্টেন ন করিবা যোগু সেমানকর সাব ক্লিনিক্যাল ইনফেকশন হয়ে যায়, মানে অল্প অল্প ইনফেকশন পেটরে হয়ে যায়। তো সেই অল্প অল্প ইনফেকশন হয়ে যাওয়া যোগু সবুবেলে তাঙ্কর মাইল্ড পেইন হোথায় তাঙ্কর। তো সেমানকু এই সবু ক্ষেত্রে কোন করিবা দরকার, হ্যান্ড হাইজিন মেন্টেন করিবা দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন রহিবা দরকার, আউ ডিওয়ার্মিং আপন সবুবেলে সবু ছ মাসরে আপন ডিওয়ার্ম মেডিসিন অ্যান্টিওয়ার্ম মেডিসিন খাইবা দরকার, তা সহ হ্যাঁ কুর্মি মেডিসিন, তা সহিত ভেজিটেবল কনস্টিপেশন যদি রহুতবো কনস্টিপেশন কু আপন কেমতি তার টয়লেট ট্রেনিং করিবে, ফল পনিপরিবা সব প্রকার খাদ্য দেবে, এসব কুবি আপনার ধ্যান দেওয়া দরকার, হাইড্রেশন মেন্টেন করবে, সফিসিয়েন্ট পানি দেবে পিবা, তা ছড়া বি যদি তাকে দেখবা পড়ব টিকি ডাক্তার পরামর্শ নেওয়া পড়ব, কিছু আউ কিছু ডেঞ্জর সাইন রয়েছে কি দেখা পড়ব, যদি পেট কটারে ঝাড়ারে ব্লড পড়লা কিংবা স্পেসিফিক গোটে জায়গায় যদি পেট কাটিলা কিংবা আউ কিছু অদর সিমটমস রহিলা তাহলে আপনার ডাক্তার পরামর্শ নেওয়া পড়ব।
1: বুঝিপালে? প্রথমে আপনার সে ছোটিয়া জিনিস গুড়াক নিরিখি দিও, হাত সফা করতো খাইবা, সেটা কাম হেলা পরে যদি সি কুচি যে গোটে জায়গায় পেট কাটুছি বা বার বার কাটুছি
3: সেতবে শোইপারুনি, বেড়ে বেড়ে এতে পেট কাটুছি রাত্রে শোইপারুনি,
1: তো আপনার নিহতি ভাবে ডাক্তার সহ কথাবার্তা করবে। বহুত বহুত ধন্যবাদ।
4: দুর্ঘটনা হোক কিংবা জরুরিকালীন স্বাস্থ্য সমস্যা, প্রতিটি সেকেন্ড মূল্যবান।
5: সম হসপিটাল ব্রহ্মপুরর এমার্জেন্সি এবং ট্রমা কেয়ার বিভাগ যেকোন জরুরি সমস্যা সর্বদা প্রস্তুত। আমার অত্যাধুনিক আইসিইউ এবং এসডিইউ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইউনিট গুরুতর রোগী তুরন্ত চিকিৎসা যোগাই থাকে। অভিজ্ঞ ডাক্তার এবং তালিমপ্রাপ্ত কর্মচারী সহ আমি আপনার সুরক্ষা কু প্রাথমিকতা দেউ।
4: 24 ঘন্টা জরুরীকালীন চিকিৎসা ও ট্রমা কেয়ার পাই ভরসা করন্তু সাম হসপিটাল, শীতলপল্লী, তারাতারিণী রোড, ব্রহ্মপুর। সুলভ, সুবিধাজনক ও উন্নত স্বাস্থ্য সেবার অনন্য ঠিকানা।
1: হ্যালো, স্বাস্থ্য পাই কথাটি কার্যক্রম,
6: নমস্কার।
1: কে কৌথিলে? সেরগড়ু কৌছন্তি। আপনার কোন জানিবার অছি না সমস্যা রহিছি ম্যাডাম কো পচারন্তু, ম্যাডাম শুনছন্তি আপনার কথা।
6: ম্যাডাম নমস্কার।
3: হ্যাঁ কুহন্তু।
6: ম্যাডাম মতে জানিবার ইচ্ছা আছে, গোটে অটিজম পেশেন্ট আর গোটে মেন্টাল ডিজর্ডার, এই দুইটা যাক সেম না আলাদা?
3: এই দুইটা যাক ডিফারেন্ট ডিফারেন্ট আছে, দুই জন যাক টোটালি ডিফারেন্ট।
6: সেটা ম্যাডাম 4 বছর পর্যন্ত সে ছুয়া না চালি পারলা না কথা কই পারলা, এই টাইপের
3: মানে তার ছুয়ার ব্রেন গত সমস্যা আছে। ইউজুয়ালি অটিজম রে এমআরআই রিপোর্ট কিংবা কোথায় অসুবিধা কিছু বাহারে নি, সেমানকর মোটর ডেভেলপমেন্ট সব ঠিক থাকে, কেবল মানে সোশিয়াল কমুনিকেশন মানে সেমানে নর্মাল ভাবে কথা হয়ে পারন্তে নাহি, মানে যে আমি যেমন বসে কথা হয়ে পারছু সেই জিনিসটা সেমানে অটিজম ছুয়া মানে করি পারন্তে নাহি, কিন্তু এই যে আপনার কোন মেন্টালি রিটার্ডেড সেমানকর সব ডোমেনরে প্রবলেম থাকে, মানে সেমানে ঠিক টাইমরে চালি পারিবেনি, ঠিক টাইমরে বসি পারিবেনি কিংবা সেমানে কথা হয়ে পারিবেনি, সব জিনিস সোশিয়াল মোটর ফাইন মোটর সবুরে আপনার প্রবলেম থিলে আপন কইবে মেন্টাল জোড়া আপন মেন্টালি রিটার্ডেড কিংবা ডেভেলপমেন্টাল ডিলে কইবে, কিন্তু অটিজম রে আপনার মোটর ডিলে এসব কিছু নথায়। হলো, ঠিক আছে,
1: বুঝলে? ধন্যবাদ ধন্যবাদ।

0: আচ্ছা, তোমার সব রিপোর্ট দেখেল? এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কটু দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।

শ্রোতা ভৌণী, বনাম মহোৎসব সপ্তাহ হেউছি ভারতরে এক প্রমুখ বৃক্ষরোপণ উৎসব, যাহা প্রতিবর্ষ

0: ফুল আর গানটি এই চলচ্চিত্রের গীত শুনিলে শিল্পী থিলে অলকে আগ্নিক এবং কুমার সানু। গীত রচনা করেছিলেন সমীর, সঙ্গীত নির্দেশনা দিয়েছিলেন নাদিম শ্রবণ। শ্রোতামানে কার্যক্রম শুনছন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্ররু।
1: আপন জনে ব্যবসায়ী কি আউ আপনক ব্যবসায়কু বড়াইবাকু চাহুচন্তি কি
2: তেবে চিন্তা করন্তু নাহি, এনকি আকাশবাণী জয়পুর আপনক ব্যবসায়কু বড়াইবার দায়িত্ব নব।
1: রেডিওরে বিজ্ঞাপন দিয়ন্তু আউ আপনকর ব্যবসায়কু বড়ান্তু।
2: সুলভ দররে আপনকর ব্যবসায়র বিজ্ঞাপন পৌঁছি যিব সবুঠি সবু সময়রে আউ সমস্তক পাখরে।
1: বিজ্ঞাপন পাই যোগাযোগ করন্তু 8280306927 কিম্বা 9449408097 নম্বর রে।
2: আকাশবাণী জয়পুর সদা আপনক সাথিরে সবু সময়রে আপনক সেবারে।
0: কার্যক্রমের শেষ গীতটি শুনিবা কোই মেরে দিল মে হে চলচ্চিত্রর। কণ্ঠশিল্পী অনুরাধা পডওয়াল এবং কুমার সানু, ফায়াজ আনমারঙ্ক গীত, সঙ্গীত নির্দেশক নিখিল বিনায়।

0: ধন্যবাদ জানাই দেবে। বিভিন্ন বিষয়বস্তু উপরে আলোচনা কলে এবং শ্রোতা মনকর কেমিতি তাঙ্কর বিষয়ে কিছু তথ্য গুড়ি জাণিবাকু মিলিতলা তা শুণিবাকু খুব লাগিতলা। মোর কার্যক্রমরে এক মতামত অছি, সে মতামত গুড়ি হেলা কি দেখন্তু আসন্তা মাস যোগবাণী কার্যক্রমরে আম সময়ে যোগবাণী যে সময়ে আপন মানে করবে, যদি রঞ্জন স্যারকর যদি গোটে সাক্ষাৎকার নিয়া যা তাহলে আটি খুশি লাগন্তা। আম সময়ের যোগবাণী তো আমি যেতে বি আপনার অভিযোগ করছু, প্রশংসা করছু, আমার প্রশংসা অভিযোগ গুড়ি আখি আখি রাখি সমস্ত উপস্থাপক উপস্থাপিকা মানকর সাক্ষাৎকার নিয়া যাচ্ছি। এইটা মোর গোটে বিশেষ সৌন্দর্য, রঞ্জন স্যারক যদি কেউ সাক্ষাৎকার নিয়ন্তি আম সময়ের যোগবাণী কু নাকি কার্যক্রমটি প্রচার প্রসার করতে তা নিহতি খুশি লাগিব। এবং আউটে কার্যক্রম মতো বেশি শুনিকি বহুত খুশি লাগিছিল যে গত সোমবার দিন আকাশবাণী জয়পুর যোগবাণী বিভাগের এক সাধারণ জ্ঞান উপরে আধারিত কার্যক্রম কুইজ প্রতিযোগিতা শুনেছিলি, বহুত খুশি লাগিছিল। সেদিন উপস্থাপিকা নানী মানুষ মো তরফ হার্দিক শুভেচ্ছা শুভকামনা যে এত সুন্দর ভাবে কার্যক্রমটি প্রচার প্রসার করতে, এবং বিশেষ করে মু সরস্বতী দলক সম্পর্ক সেতু বিভাগ তরফ হার্দিক শুভেচ্ছা শুভকামনা, সেমানে সফলতার চাবি কাঠি পাইথিবা যোগ কথারে অছে যা কণ্ঠরে যদি সরস্বতী মাতা বসাইলে সে নিহাতি ভাবে সফলতার চাবি কাঠি পাইপারিব। সেথিপাই 100% রাখিথিবা নম্বরটি সরস্বতী দলক মো তরফ হার্দিক শুভেচ্ছা শুভকামনা। এমিতি আপনার নূন্য কার্যক্রম আম সহ ভেটি দিয়ে এমিতি সুন্দর সুন্দর কার্যক্রম প্রচার প্রসার করতু। মোটামুটি কহবাক হলে এই মাসের সমস্ত কার্যক্রমটি নিয়ারা হয়েছি, এই মতামত গুড়ি নিহাতি সামিল করবে আশা বিশ্বাস করছি।
1: তবে অনু ভয়েস মেসেজে সে যা কিন্তু যে সন্তোষ পণ্ডা 28 তারিখর হালম পছন্দ উপস্থাপনা করে যেতে সে আকাশবাণী জয়পুরর প্রতিষ্ঠা দিবস অবসরের শ্রোতা সহ বার্তাপ করে এবং কিছু সূচনা বিদ্যালয় আকাশবাণী জয়পুর সম্পর্কের তাহা ভাল লাগিছে বলে সে জনাইছেন ভয়েস মেসেজ মাধ্যমে। আপনার ধন্যবাদ আমি কার্যক্রম মাধ্যমে সন্তোষ পণ্ডা জনাই দেছু। তাপরে আপনার কথা আপনার গীত আমার উপস্থাপনা সম্পর্কে কিন্তু যাকে উপস্থাপনা করে দময়ন্তী ম্যাডাম, সে বি আকাশবাণী জয়পুর প্রতিষ্ঠা দিবস উপরে শ্রোতা সহ বহু কথাবার্তা করে এবং কিছু সূচনা বিদ্যালয় আপনার ধন্যবাদ আমি কার্যক্রম মাধ্যমে দময়ন্তী ম্যাডাম জনাই দেছু। তাছাড়া আপনার কিন্তু যে সস্মিতার আকাশবাণী লাইভ তাহা বি আপনার ভাল লাগিছে, আপনার ধন্যবাদ আমি কার্যক্রম মাধ্যমে সস্মিতা আপনার জনাই দেছু। ভয়েস মেসেজে কিন্তু যে বিভিন্ন বিষয় উপরে রঞ্জন স্যার আলোচনা করে তাহা ভাল লাগিছে। হ্যাঁ, মু এটি কই রাখুছি যে বিশেষ করে ডাইল আকাশবাণী বন মহোৎসব সপ্তাহ সম্পর্কে শ্রোতা সহ মু কথাবার্তা করে শ্রোতামানে বি অনেক সংখ্যায় তার উত্তর দিয়ে এবং নিজ নিজের মতামত দিয়ে আপনার ধন্যবাদ মু সাদরে গ্রহণ করছি নীলাচল ভাই। তাছাড়া আপনার কিন্তু যে আম সময়ের যুবাণী রঞ্জন স্যার সাক্ষাৎকার দেলে ভাল হুঁত, দেখুন নীলাচল বাবু আম সময়ের যুবাণী মানে যুববাণী কু যে উপস্থাপনা আগুর করুলে যে বর্তমানে যুবাণী করু না আমি সেমানকর অনুভূতি কথাবার্তা আম সময়ের যুববাণী প্রচার করুছু। যেহেতু মু যুববাণী কার্যক্রম উপস্থাপনা করু নথিলি তেণু আম সময়ের যুববাণী মোর সাক্ষাৎকার প্রচার করা হুয়েত ঠিক হবনি। যুববাণী কুইজ কার্যক্রম যাহা আমি প্রচার করেছিল তাহা বি ভাল লাগিছে, আপনার ধন্যবাদ আমি কার্যক্রম মাধ্যমে কুইজরে অংশগ্রহণ করেছিবা সমস্ত প্রতিযোগীকে জনাই দেছু। সরস্বতী দলক আপনার বিশেষ ধন্যবাদ জনাইছেন, আমি সেই সরস্বতী দলক কার্যক্রম মাধ্যমে জনাই দেছু। যাহা নীলাচল ভাই আপনার সময় বাহার করে আমার সম্পর্ক সেতুকু ভয়েস মেসেজ পঠাইছেন, পুনি থেকে অনুরোধ করুছু আপনার প্রতি সপ্তাহের সবু কার্যক্রম সম্পর্কের মতামত ভয়েস মেসেজ মাধ্যমে নিশ্চয় পঠাইবে। তবে অনু সময় তো সরি আসলে কিছু মেসেজ রহিগলে মধ্য আমি শ্রোতা কহি রাখবা যে আমি পরবর্তী সম্পর্ক সেতুরে সেসব স্থান দেব। আমার পাখক মেসেজ পঠাইবা বা ভয়েস মেসেজ পঠাইবা মোবাইল নম্বর হল 9438268568। আপনার মানে সমস্ত কুশল রুহন্তু, এ সপ্তাহটি আপনার মঙ্গলময় হো, এই কামনা সহ আজর সম্পর্ক সেতুর বিদায় নেছু আমি দুহে, মো রঞ্জন কুমার বেহেরা
2: আউ মো অনুপমা রাজু,
1: নমস্কার।

কার্যক্রম সম্পর্কীয় শ্রোতাঙ্ক মতামতকে নিয়ে প্রচার করল সম্পর্ক সেতু। কার্যক্রম শুনছেন আকাশবাণী জয়পুর কেন্দ্রর। প্রচার করছ ধারাবাহিক শ্রীমদ ভাগবতর 139তম ভাগ।

অতিনিয়া মেঘমু, অতিনিয়া মেঘমু ভাসুথায় আকাশ বুকুরে, কেবে পুনি বর্ষি যায় পর্বত শিখরে, ভাসুথায় বর্ষুথায় ধরা দিয়ে না মু কাহা হাত।